দারোয়া ব্যাপা দুর্মত কবুদ কমুরা মন লাগা তুসমোহা ঠগেছে তি ঠগ রল আয়া সাত বে ইকো জেহা সতগুর সরাফ নদরি বিচ দো কড্ডে তা উগড় আয়া লোহা বহু তেরি থাই রলায় রলা।